সাইকো তেস তর্চা কান্দো তাই সরো মিয়ো আমোর মিয়ো দো ভাই সাইতো তেস তর্চার কান্দো